সকালা টুঙ্গু ক্যানে গিরোজয়ী লাগলেন কিথপু আইন কি শিলা খুনেঙ্গু ইচে ক্যানোয় সেন্দ্রিক তেজিন লক্সে লোনপো মহাবীরপুন কি ঔপচারিক লোপজুং কি শিলা তিরং লাকি কোকপ মেউতব কি লোপটুকলা লক্সে সম্বা নিয়ামশিপ তেজিন নবপরবর্তন সখুল্লা সং সকচুক কি গো সুয় জন্দা শ্রম তেজিন রোজগার লোনখাং কি ইটহরিলা কোডিক্যাউ শ্রম রোজগার মেলা কি ল্যারিমলা সুলপনগিন লোনপো পুন কি লোপটুক তুই জম্বুলিং লোপটাতং কলেজলা লোপজুং কি নিয়ামশিপ সখুল তেজিন নবপরবর্তন কি লাকালা সং খাকশং পুসি গো কোরলা সুগেপ নাংয় শিগেল লোনপো শিশির খানালতং নাম গিরো কোর কি প্রি কোপ লিডার্স ইভেন্টলা সকসুক নগুবলা ফিজি ফেফকেনওয়ায় ফিজি তং টুবালুলা আরিং তং সলা কোডিকিতু প্রি কোপ লিডার্স ইভেন্টলা সকসুক নগিন সুংলাপ নগুব ল্যারি মধুপ সেনওয়ায় ল্যারিমলা এমবি ছকনে নাম গিরো কি কোন জলবায়ু নে তং খাংরি গেলখাপ কি ডেলোতুপ কোরলা জম্বুলিং মানসলা তামিয়াজকু সেনওয়ায় ফিজি তং টুবালু কি ল্যারিম যুগলা লোনপো খানাল অস্ট্রেলিয়া ফেউ ল্যারি মধুপ সং সেনওয়ায় অসোস গতে নিশু নিলা লোনপো খানাল অস্ট্রেলিয়া কি ছিগে লোনপো পেনি ওয়াং তং ক্যানে থুকচেত ক্যানে অসোস লাকি গতে নিশু টুকলা এম্বু লংফেউ ল্যারি মোটুপ শেনওয়ে লোক সুলোক তেজিন সিসাই লোনপো বিরাজ ভক্ত শ্রেষ্ঠ কি লোক থৌ ট্যাঙ্গা ডিজিটাল অনলাইন তেমা চলু প্রণালীলা মং ফেনছেন পোতং টডি গৌতুপ জবলা নেপাল বিদ্যুৎ প্রাধিকরণ কি নির্দেশন নঙ্গু সেনওয়ায় লোনপো শ্রেষ্ঠ কি দলেন লক্ষ্যে কি তুসোলা সং মিমাং তিও লোক কি ট্যাঙ্গা চলুলা তুসো রিংবু শেখ দেগৌ নেতাং মেতা যোগৌ সুংসুং লোনপো শ্রেষ্ঠ কি বিদ্যুৎ প্রাধিকরণ জিনক্যক সোকপি তেমা ডিজিটাল পেমেন্টলা ফেনছেন পো জব সরসি স্বীকৃত চঙ্গুপ সুগিন তিলা যুগথাম্বা শেখ কি তন্দকলা গেছা জব সুংসুং লোনপো শ্রেষ্ঠ কি ডিভিজন ল্যাকুং কি সুতিওয়ালা সুশাসন তং শাসকীয় সুধারলা খাকশন পুচিনে লাকা কি গৌলা সুগেপ নাংয় ত্রিভুবন জম্বুলিং লোপটা কি লোপজুং কুংসং সিমসিমা সং মা লোকু গেকেন তং লেচত পাতিওয়ালা বিক্রম লোংিতং গেচু গেসুম পুসলা নংলা রেজিস্ট্রার কি ল্যাখুংলা ডেলো জকুলা নির্দেশন বিন্দু সেনওয়ায় তেন তেন ক্যাও তুসো নংলা ডেলো মা জকু গেকেন তং লেচত পাতিওয়ালা থিম নংসিং থিম তঙ্গুপসং ত্রিভুবন জম্বুলিং লোপটা কি সেতুবিন জম্বুলিং লোপটা কি লোপজুং কুংসং লানে সং জম্বুলিং লোপটা কি থিম নংসিন মা লোকু গেকেন তং লেচত পাতুই লানে টেঙ্গা করোড় চুরুক তং বুম কি থিম তঙ্গুপসং সেনওয়ায় রসুয়া কি বটেকোশি চাংবুতিয়ামা শতকলা সুরনে পাপা আমা নাসাগুলু পেজাতুই লোপজুং সুংকেপ কি তন্দকলা বাগমতী প্রদেশ সুংকি আবাসী লোপজুং ল্যারিম গোজুনওয়ায় শতকলা সুরনে পাপা আমা নাসাগুলু পেজাতিওলা সুংকেপ ওতুপ দেতুপ দাসা তং জিনটা চিংি শেখ টেঙ্গা মালা কেনে লোপজুং তেরুপ টডিক থাকচুত লাগলেন কি তন্দকলা গৌ লাকি সিচু টডিকিতুপ লাকা গোজু প্রদেশ কি পলজোর কোর তেদিন ছর্সি লোনপো সরল সহায়াত্রী পৌডেল কি খ্যাঁতক নাগুবিন লোনপো পৌডেল কি সেতুপ নংসিন লোনখাং কি রংজুং কলেতেমা কোন ফকু পেজা তুই নেতাংলা খাকশনপো চিনে লাকি সিচুলা ফেনছেনপো জব ছর্সি গোজু সেনওয়ায় কাংথেপ পার্কিং ক্যানে তেজিন লামলা চালাকতিও জাংনে লামদা পিওক সুরসিং ডেলো ওতুপ মি তেজিন গাড়ি কি জিন্দাকতুই কুনসাপ তেরগো ক্যানে সুংকি থিম সাম্বা প্রস্তাব ক্যানওয়ায় পূর্বাধার এরগে লোনপো সুনীল লামসাল কি ছকনে প্রতিনিধি সভালা দর্তা চুঙ্গুপ লাম সুংকুপ কোর কি বিধেয়কলা দপ্যকলা কোন ফকু মিতিওলা কুনসাপ তেরগো প্রস্তাব ক্যাও সেনওয়ায় হিট অ্যান্ড রন বিমা মেতুপ গাড়ি দিও তাং গাড়ি তঙ্গু ড্রাইভার কি কুনসাপ তের মথোপু নেতাংলা গ্যালিয়ং লাম সুংকুপ পরিষদ কি কোসনে কোন ফকুতিওলা কুনসাপ তের প্রস্তাব ক্যাও বিধেয়কলা সেনওয়ায় বিধেয়কলা লাম দপ্যক নিউমোজব লাম সুংকুপ মাপদণ্ড লাগলেন কি দুপতং তাহা সুমকের কি সুং পড়লা সিগডিল কি তন্দকলা গেলিয়ং লাম সুমকেপ পরিষদ জবলা প্রস্তাব ক্যানওয়ায় তুগরাং ক্যানে দপ্যক তুই রেকর্ড জকু কোন ফকুতিওলা সুমকেপ কি দুপতং লাম জব সিনাং গমালা ইঞ্জিক মিজিক তি দাসা কি নেতাং কোরলা লোকজুং কিতু প্রস্তাব সাং বিদেকলা জকু সেনওয়ায় থোতেন বিমা ল্যারিমলা ডেলো জকু ইনসিং রাষ্ট্রীয় পরিচয়পত্র ইঞ্জিক মিজিক গৌ গনওয়ায় থোতেন বিমা বোর্ড কি থোতেন বিমা ল্যাখুংলা ফেনছেনপো টডি কিতুবলা রাষ্ট্রীয় পরিচয়পত্র গৌ থাকচত ক্যাও সিয়েনওয়ায় তা পুসলা কি গতে তাং বনে জুন লোচুরুগলে পু মিতুই থোতেন বিমা কি সম্বা ল্যারিমলা ইঞ্জিক মিজিক রাষ্ট্রীয় পরিচয়পত্র জগৌ ক্যানে সম্বা সিচু লাগলেন ক্যাও থোতেন বোর্ড কি সকচো ডাক্টর সুভাষ প্যাকুরিয়াল কি খ্যাঁতক নাগুবিন রাষ্ট্রীয় পরিচয়পত্রলা থোতেন বিমা কি প্রণালী তাং ক্যান থিসিং রঙ্গি ঙোশি সং থাকচো তুঙ্গুপ তং মেরা চিকিরং থ্যাংমা নি শেখ বিমা ল্যারিমলা সকসুক কিথপু নেতাং সং মেতা ডব ডাক্তার প্যাকুরিয়াল কি খ্যাঁতক নাংসুং
नेपाली काङ्ग्रेसकी जङ्गिमी छेर्मुने जुन गोजु थेङ च्याङी ग्याल्योङ सक्चेनकी बन्द सत्र आरिङ्ने जुन गोजु नुवाए काङ्ग्रेसकी सुङसेपा देवराज चालिसेकी सोकी थेङ च्याङी सक्चेन नङ्गी बन्द सत्रला जोकु प्रतिवेदन कोरला केन्द्रीय लाकी सोकपाला टोङ्गो चुङसीमा बन्द सत्र गोजुतुप ख्यान्थोक नगुबिन बन्द सत्रला तोङ दिन सिनाङ लाक्पा महाधिवेशन प्रतिनिधि दुई सक्सु क्यान ओतुप सेन वाय दुग्राङ क्याने काङ्ग्रेस थेङ च्याङी सक्सेन केन्द्रीय ओदेम सोकपी सोकी केन्द्रीय लाकी सोकपी ओदेम तन्दोकला उदेम लागि थो तेन्दु सेनवाय एमबी तन्दोकला ग्याकर्की सुङसप चाङ माओलिङकी कोरला कोरला सन्समला जोलमु टरिगो तुप्ताङ सुङक्यो तुप जोब्ला ज्ञानकी छोक्ने खाक्सन पुस्याप ख्यालेन क्या नाङसुङ सोतोक टोकपा ताङ रङजुङ कलेकी जोसलेन्सी कालीगण्डकी चाङबुला छु ज्ञाने लो ताङ ज्याङ थितुप कालीगण्डकी करिडोर नगी बेनी जोमसुम कोरला लाम नागलु सेनवाय ती लाम नागलसीमा त्याकी नेताङ कोरला ख्यान्तोक लङ्गुब्ला मिरादिनकी छोकमितुई गोठित क्या नगिन कोरला सन्समने सदरमुकाम जोमसोम फेपखेलु सुङसप चाओ मावमिङ कि सनसमला फेन्सन पोजोप्ला ज्ञानक सुङकी एम्बुला रोग्राम कि तुप ख्यालेन क्या नाङसुङ सनसमने उङथोपु ठिमकी खप्तेकी लाकातियो गेकुला ग्यालखप्ङी पर्की सिग्रिल सपा ताङ सुङक्यो कुसाप्तुई पिर्मी गस्ती जिन्क्योङ कितुब्ला तेजिन कोराला नाकाला ला चिङी रङ जिन्क्योङ कितुप क्याने एम्बी सुङला रोग्राम कितुब्ला ग्याकर सुङकी ख्यालेन ओतुप सुङसप माओमिङकी सुङ्गुप मुस्ताङ जोङकी सोकी ख्यान्थोक नाङ्गु सेनवाय दि असोस लाकी गते ज्ञाने जुन गते चिथाम्बासे गेपु छरी जोसालेन्सी वाउ सतोक ताङ टोकपितेमा म्याग्दिकी खाङबा सैङ ताङ अपचुङा चुई मितिवाला क्योन फोकु सेन वाय सतोक टोकपी जोसालेन्सी म्याग्दी जोङकी खाङबा सै झिक ताङ चुचिक्ला बङी क्योन फोकु खाङबा गुप्चुगुवा सुम्ला चेचै क्योन फोकु ताङ खाङबा सै सुमताङ सिप्चु स्याङीला कल्याला खेल्ने उतुप जोङकी प्रशासन ल्याखुङकी सेतुपिन तुग्राङ क्याने अन्नपूर्ण युलसोकपी गिवाङ पाउदर किन्दु ताङ गिवाङ कि कलेला खेलुप खाङबातिओला सै चिक ताङ च्याङा कि मितिओला सुङक्युप क्याने सिक ताङ गार कि अस्थायी शिविरला जकु सेनवाय दुग्राङ क्याने अन्नपूर्ण हिलसोकपाला मिराङा टोकपाला स्योर्ने नासा गलुप सेनवाय दिपलाराङ मालिका हिलसोकपाला मिराङी नासा गलुवासिसी बेनी टङ्केर ताङ अन्नपूर्ण हिलसोकपाला मिरा रेडेतोरूप सेनवाय बागलुङ जोङकी निसी खोला युल्सोकपा अडाआङ सुम बोहारा युल्ला लाम जब्रिम्बाला थली वक्ला लेम्ने ल्याचेतपा मिराङी नासा गलवासिसी मिरा चिकला क्योन फङवाए हारिङ टोप्ला छुजो दिन्ताङ कामा सुमचुचोला काप्रा बोहरा गाउँ छापाखानी प्युठान लाम जब्रिम्बाला सल्यानकी लोङी सुगेकी लालबहादुर बुढाथोकी ताङ उदयपुर गाईघाटकी लो सुमचु सोआङीकी राजु थापा नासा गलुप जोङकी कोर्सुङ मक्मी ल्याखुङकी चो एसपी फडिन्द्र प्रसाईकी ख्यान्थोक नङ्गुप सेनवाए दुग्राङ क्याने क्योन फोकुमी रोल्पाकी कृष्ण गर्ती मगरलाई सुङक्योप क्याने भुर्तिपाङ खुर्ने गलुप निसी खोला युल्सोकपा वडा आङ सुम्की वडा छोक्सो रमेश विक्रम साहीकी ख्यान्थोक नगुबिन रेडियो नेपालले हारिङकी सेरिकेला साङ्गिर डुब्सुङ तुजिसे